0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপন নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আপনি জনে ব্যবসায়ী কি? আও আপনার ব্যবসায়ীকে বড়াইবাকু চাহুছন্তি কি?
5: তেবে চিন্তা করন্তু নাহি, এণিকি আকাশবাণী জয়পুর আপনার ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নেব।
4: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনার ব্যবসায়কু বড়ান্তু।
5: সুলভ দররে আপনার ব্যবসায়ের বিজ্ঞাপন পৌঁছিযিব সবুঠি, সবু সময়রে আও সমস্তঙ্ক পাখরে।
4: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিংবা 9449408097 নম্বররে।
5: আকাশবাণী জয়পুর সদা আপনার সাথে, সবু সময়ে আপনার সেবায়।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: কার্যক্রমর শেষে ইরা মহান্তি গাইছন্তি নরেন্দ্র বেহেরাঙ্ক রচনারু। সঙ্গীত পরিচালনা করিছন্তি মলয় মিশ্রা।

6টা পর্যন্ত সিধা সলখ প্রশ্ন পচারিবা পাই আমার ফোন নম্বর হেলা 06854230690। বিষয়টি পুনি থরে কই রাখুছু, দাঁতর যতন কিন্তার নেবার। আমার ফোন নম্বর হেলা 06854230690। কার্যক্রম সম্পর্কে সূচনাটি এটি শেষ হেলা। শ্রোতা মানে কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ৰৰ। শুনন্তু হিন্দি চলচ্চিত্রৰ গীত। কার্যক্রমের প্রথম গীতটি শুনন্তু 1920 লন্ডন চলচ্চিত্রৰ। শিল্পী মানে হলে কে এবং অন্তরা মিত্র। গীত রচনা প্রশান্ত ইঙ্গুলি। সঙ্গীত নির্দেশনা কৌশিক এবং আকাশ জাম।

0: হে বন্ধু
1: বিশু, তেবে তুমি কোন মানুছ যে কোণার্কর এই ভারী পথর বিশাল কায় মূর্তি সবু আকাশরে উড়িবে?
0: কহিপারিবিনি, কিন্তু গোটাই কথা নিশ্চয় হব, আমি পথরের প্রাণ ভরিছু, তাকে গতি প্রদান করিছু। সে ভুলি যাইছে যে পার্থিব পদার্থ তার পাদ ভূমি স্পর্শ করু নাহিঁ। পথরের এই মন্দির আজি কল্পনার স্পর্শে বায়ু ভি গতিমান, কিরণ ভি স্পর্শহীন, সুগন্ধ ভি সর্বব্যাপী হয়ে যাইছে। কিন্তু কিন্তু পৃথিবী তাকে জাবুড়ি ধরিছে ঈর্ষারে, ঈর্ষারে। অজাণতরে আমি মানে পৃথিবী ও আকাশ মধ্যে ভীষণ সংঘর্ষ সৃষ্টি করে দিয়েছু।
1: পৃথিবী আও আকাশর সংঘর্ষ বিষয়ে পরে চিন্তা করিব বিশু। উৎকলর পৃথিবীপতি ক্রোধাগ্নির সম্মুখীন হওয়া পাই কিছি ব্যবস্থা করিছ না নাই?
0: তোমার মতলব?
1: উৎকল নরেশঙ্ক ক্রোধ হুয়ে তো ক্ষণিক হয়ে পারে, কিন্তু তাকে প্রজ্বলিত করে রাখুছন্তি মহামাত্য রাজরাজ চালুক্য, আও দয়ারে তরলিবা সে শিখি নাহান্তি।
0: মহামাত্য চালুক্য রাজ্যের সর্বেসর্বা নুহন্তি।
1: তুমি ভ্রমিত হয়েছ বন্ধু, মহারাজা নরসিংহ দেবত বঙ্গ প্রদেশরে যবনঙ্কু পরাস্ত করিবারে লাগিছন্তি, আর লোকমানে কইছন্তি রাজনরে আজিকালি মহামাত্য হইছন্তি সর্বে সর্বা।
2: তা তো, দূর দূরান্তর আসুথিবা শিল্পীগণ মহামাত্যঙ্ক অত্যাচারের সমাচার কহুছন্তি। এমানঙ্ক ভিতরু হিঁ অনেকঙ্ক পরিবার উপরে মহামাত্যঙ্ক অন্যায়ের প্রহার পড়ি সারিছি। প্রত্যেক দিন বিভিন্ন প্রকার আশঙ্কা বিজড়িত খবর শোনা যাচ্ছি।
1: শুনিছি শুনিছি, মহাদণ্ড পাশিকঙ্ক সমস্ত অধিকার এবে সে হাতেই নেইছন্তি।
2: তেবে তো সমস্ত দণ্ডপাশিক সৈনিক তাঙ্ক অধীনে রহিবে।
1: সেইয়া হি তো, রাজ্য সেনা তো বঙ্গপ্রদেশরে যবনঙ্ক সহিত লড়ি করুছন্তি, এবং এপটে দণ্ডপাশিক সৈনিকঙ্ক বলরে মহামাত্যঙ্ক শক্তি দিনকু দিন বড়ি চালিছি।
0: কাহার শক্তি বড়ু কি ছিড়ু, আমকে তো কোণার্ক মন্দির সম্পূর্ণ করিবার আছে।
2: তা তো, আপন যদি ধর্মপদর কথা শুনিবে তো নিজর মত নিশ্চয় বদলাই দেবে।
1: কেউ ধর্মপদ?
2: জনে কিশোর শিল্পী এবেই আসিছি, বয়স তো অল্প, বোধহয় ষোল বি নুহে, কিন্তু বুদ্ধি তীক্ষ্ণ। আপনার সহ সাক্ষাৎ করা চাহুছি।
0: কী
2: খোলি করে কিছু কুনি, বিচিত্র জীব, কেতবে মৌন রহি কলস আড়ক নির্নিমেষ চাহি রুচি তো, আউ কেতবে কম সময় ভিতরে চমৎকার মূর্তি গড়ে দেউছি। এই যে কীর্তিস্তম্ভ উপরে গায়কঙ্ক মূর্তি সিয়ে হি খুদেই করেছি।
0: এক ষোল বর্ষর কিশোর রাজীব, মু তা সহ মিশিবি।
2: কহিবে তো এবে ডাকি নিবি তা তো, তার ওজপূর্ণ বাণীরে আপনার বিস্মৃত বিদ্রোহর উত্তাপ অনুভব হব।
0: রাজীব, শিল্পীকে বিদ্রোহর বাণী দরকার না, মো কলরে জীবনর প্রতিবিম্ব আও তা বিরুদ্ধে বিদ্রোহ দুইটি যাক সন্নিহিত। রাজীব, তুমি সেই কিশোরকে ডাকি আণ, মো দৃষ্টি ও স্পর্শে তার প্রতিভার প্রখরতা জাগ্রত হয়ে তার বাণীকে মৌন করে দেব, মতে তার কলা দরকার।
2: মু এবে তাকে ডাকি আনুছি।
1: মতে বি তার কলা দরকার।
0: কন তাকে নৃত্য সঙ্গীত শিখাইব বন্ধু?
1: ভাবুছি মু মূর্তি তো তুমি পুরা করে পারিলনি, এপটে মু প্রস্তুত হয়ে ঠিয়া হয়ে রয়েছি, সেমতি রয়েছি, সেই প্রতিভাবান কিশোর হি তাহা পূর্ণ করিব।
0: ইহা কেমতি হব? হেই, মু এবে সম্পূর্ণ করুছি।
1: কেতে সময় এমিতি এই বেশরে ঠিয়া হওয়া পড়িব যে?
0: আও অল্প সময়, কন জলদি?
1: না না না, স্থাপনা করিবা পাই যেতিকি ডেরি হেউচি, সঙ্গীতকারর প্রস্তুতি পাই মতে সময় মিলি যাউচি।
0: তাহলে তাহলে কন গীত গোবিন্দ দেখাইব?
1: ভাল হইথান্তা যদি জয়দেব সূর্য ভগবানঙ্ক উপরে পরে রচনা করিথান্তে।
0: গীতা ভাস্কর
1: এই নাম মু রখিছি।
0: তেবে কন সতরে ভগবান ভাস্করঙ্ক উপরে সঙ্গীত প্রদর্শন করিব?
1: কোণার্কর নাট মন্দিরের এহাঠারু অধিক আউ কন সমীচীন হব বিশু? মোর সঙ্গীতকার ভিতরে জয়দেব এবং কালিদাস দুই জনকর মণিকাঞ্চন সঞ্জু।

0: উচ্ছ্বাস ছিন্ন আশার অবসান, ভগ্নস্তূপ করুণী ক্রন্দন,
1: ভগ্ন রাগিণী অথচ উদ্দাম। আরে এহা তো বিজয় ধাম, যেউঠি জাগ্রত আঠ প্রহর, অটল বিশ্বাস জয় কলার।
0: জাগ্রত করি ভগ্নস্তূপ মৌন, দূরে দূরে সেই ভগ্নস্তূপ করেছে শয়ন।

0: কোণার্ক, রচনা জগদীশচন্দ্র মাথুর, বেতার নাট্য রূপান্তর অঞ্জলি শর্মা, প্রযোজনা জগদীশ অধিকারী। কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর যোগে, এফএমরে 103.6 মেগাহর যোগে এবং মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ মাধ্যমে।
1: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: শুনন্তু কেতুটি হিন্দি চলচ্চিত্রর গীত। প্রথমে অমাবাস, শিল্পী নেলে অরমান মল্লিক এবং পলক মুচ্ছল।

শ্রেয়া ঘোষালঙ্কু শুনিলে কথাচিত্র অ্যাকশন রিপ্লে পরবর্তী গীতটি শুনন্তু আজা নজলে এই চলচ্চিত্রর শিল্পী হলে রাহত ফতে আলী খাঁ।

শুনে লিখে দুটি হিন্দি চলচ্চিত্রের গীত। শ্রোতাঙ্কু এটি কই রকুছু হিন্দি চলচ্চিত্রের গীত পুণিথে শুনিপারে আজ দিন দুইটা বেজি পনের মিনিট্রে। শুধু কার্যক্রম সম্পর্কে এক সূচনা, আকাশবাণী জয়পুর কেন্দ্রর চৈতিজন কার্যক্রমে আসন্তকাল অর্থাৎ পাঁচ তারিখ রবিবার অপরাহ্ন পাঁচটা বেজি তিরিশ মিনিট্রে প্রচার করব লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। বিষয় রয়েছে দাঁতর যতন কেন্তার নবার। এ সম্পর্কে আপনার আসন্তকাল রবিবার অপরাহ্ন পাঁচটা বেজি তিরিশ মিনিট্রু সন্ধ্যা ছটা পর্যন্ত সিধাসলখ প্রশ্ন পচার ফোন নম্বর হল 06854230690। বিষয়টি পুঁথে কই রকুছু দাঁতর যতন কেন্তার নবার। শুনিলে কার্যক্রম সম্পর্কে এক সূচনা, আকাশবাণী জয়পুর প্রচার করুছ কন্ধ ভাষার কার্যক্রম পুনে লিঞ্চু।

0: ই পাঁচ তবে চাই তাই বাই নিহেজু হতাতে রাহাজু হতাতে সারদা জুসকে হতাতে নে অরকা তাহা ডান তো তাই বাই মারত পুঞ্জানে যে হুপকা বান্ডি ইচি সারে ডায়রিয়া ইনারি ইদ্রন্ডি ডায়রিয়া রোগ ইসার উনা উনা রোগ আয় ইদ্রন্ডি হানিমানি রোগ এদা পাইন ঝি ই ডায়রিয়া তাকে সিকা রচাকা মার সাতারকানা হানাড়ইন মারস্কে উড়ইন ওড়ে মা ককার পদানসকে ইটিন ওড়ে নাই জাগা তিসকে মারইন কি নিহি নিহি উড়ই সারে মাঙ্গে তাকে নেহে ওড়ে নিহি ডাবুকা সুসকে কার্তায়াকু রোগসকে মাঙ্গে ওয়া এ রোগ ওয়াতে সার তোমার পুঞ্জা নাই তাই ভাই এমার তো মেডিকাল হাজালি তাকে ছাড়ে ডাবু দরকার ওড়ে মার তো পুঞ্জা নেই মার চাষিবাসী লোকু ওড়ে নাই জাগা লোকু মার তো কুইনর এদা পাই ঝি হারকা ডাবু কাসুস কড়াই এদা পাই নিজে মার এনে আঙ্গাবলে নিকড়াইনু ওড়ে মা পরিবেশ এনেকে নিহিকড়াইনে মা ইলু দারি মারি এনেকে সফা সুতরা ইটি নাই ওড়ে নিহি উড়াইনে এদা পাই ঝি ইচ্ছা মার যাতনা হানা উড়াইনে এনা পাই ঝি ই ডায়রিয়া রোগ তাকে ঝি মার এনেকে নাদি মানে নাইটা তো নলুক এ মানু নে তো পাই পেসকে ওয়াহিমনু এ এইউ চাচানা মার গহন ইতাল আতালতে এইউ হলে গহনি কথা এ মার এনি খেনা আমি কান্ডা হাজা উষাতে ইউ নাড়াতে ইউ বান্ধাতে ইউ কাডাতে ইউ ইলা হি হলে মার এই চাচানা গসে না এলে কি না দেয়া এ নলকুয়তে এই যদি মার তান এ এই তে মার এন কি না মানে হলু তা যাহা হিচু তা ডাগি কি না মানে ডাগি কে হানা এমা হাঁড়ি কে হানা আই কে হানা মার যদি গহন হচ্ছে সারে এই দিমা তি এনি জীবাণু রড়ে এই উড়া ওড়ে মার গসকে এনি ডায়রিয়া রোগসকে আইয়ে এদা পাই সববেলা মার এনকে না মানে নলক এই আপু এমাটা মুজ আমি পাই পিতে এই আপু সিনিকা নেওয়াতে মার লেম্বি নাদি মানে ওড়ে ব্যবহার কিনাদি মানে ওড়ার কাতে এনেকি নাই মানে নাটা ভিতরে মার ইতালা বান্ডি হাতু সিম নাই আম্বি কান্ডা তো হাজিম নাই বাড় কড়াসকে হাজিম নাই হকপড়া হাজিম নাই এচপড়া লা আতে সার দারি মারে ইলু দারি মারে কুগি নাই এদা পাই এম্বা কুগি সারে তো এম্বা বিহা কুগিনু এ বিহালে ইজো ভিতরে বাহিনু ইজো ভিতরে বাতু সার মা রান্দাতা মা কাদিতা কুগিনু গনে এই উনা কুগিনু কুগি সারে মজা মার গসি নাই কি চিঞ্জিম নাই চিচি সারে মজা ই পাইখানা ব্যবহার কি আসারে নাই তো নাই তো স্বচ্ছ ভারত মিশন তরফর তো পাইখানা কি বি আহানু এবার সফা সুতরা কে মার ব্যবহার কেন ওড়ে পাইখানা তো সবুবেলে মার আহানো মা কগার পদানিবা পাণ্ডিনাদি মানে
1: মার তো ডায়রিয়া বিষয় তো লাহাডা হিন মার বিহা কুগিতে মাড্রু তিন আপ সিরহিতে মাড্রু তিন আপ মাজিতে মাড্রু জাকা এ মাড্রু তিন আদু নেহানি ই বেহানি ই রান্দা তিনাদি কেসকা সাবু তালে নিহিকি নরনাই বান্ডি কিহানা জেচ সাবু তালে কেসকা অজিকি নরহিলি
0: সতা কথা বপে এনতা কে চার মার কে নর আসারে মার মালক তো পুঞ্জানু বান্ডি হারনু চেসার বাহানা তলে ই রাত অল্প রাখা ছিল এমাটা মঞ্জার চার চাই কে নর হাছন এলে আসারে জীবাণু মাঞ্জামনু আমনি গেটাই কি নকতাপ কি এদিম গরু তাড়ইনু কি বাঞ্জু তাড়ইনু এ জীবাণু হা তবে হালে এদা পাই মার এলে যে নাই যে আমনি গেটাই কি লাইব্রি সাবু আপে ডাটল আপে ইলা হি চাচানা মার তানে তল নর হিসারে দে এদি জীবাণু

0: యొక్క కొమవాను యాను
1: నోళ్ళ జీవన కేతాడోచ్చారు ఏదాంతలో మరచబడ రాంద తినొచ్చేసరే ఏ రాందతోలే బండి భితర వాహతేసారు మంగతకి డ్రగ్ ఆయను కజలకు మంగతకి అసుబిధా ఏ మాత్ర ఉణాలకు తమి ప్రతిశోధక శక్తి ఉణా మన బిన ఎదాపై తాంబుచిత్ సరే సంగ సంగ డైరియా రోగ ఆహిమ్ ఎదాపై డైరియా రోగ అమర్ కాహి మన ఇచ్చి సరే బారంబారం ఇచ్చి సరే గాడ మన గాడే బండి హజిమ్ సరే జాడా హజిమ్ సరే తమార ఎనికి నది మనె తో ধারিত মানে নাটা ভিতরে তো আশা মঞ্জাম নে ওড়ে আশা হইলা আশারে এনএমস কে মঞ্জাম নে যদি আমার কি গাডু আহিম নে ডায়রিয়া বারম্বার আহিম নে ইচ্ছি সারে মার এনকি নদি মানে ধারি মানে স্বাস্থ্য কেন্দ্র তাহা জানা পরামর্শ নাই ডাক্তার তেণু হয় এই অনুসার মার এ পরামর্শ অনুসারে মার ওআরএস অস ইবা হলে যদি ব্যবহার কিনু ইচ্ছি সারে এবং যদি মার চিচি সারে এই ডায়রিয়া রোগটি দূর আনাই তো এই কথা হলো মার হাড় আহিম চাই পুনেলে যে কার্যক্রম হাটা তাকে রইতে না মঙ্গলবার ওড়ে শনিবার
0: মাদনাপুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
1: মঙ্গা হলে চিঠি হে আদু মা ঠিকনা আতে পুনরঞ্জ কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
0: জিলা আতে করাপুট
1: পিনকোড নম্বর 7640005
0: 12 তাকি জহরা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় অপেক্ষা করছেন কি? এবে আসিছে এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌশি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: কার্যক্রমের শেষে শিল্পী হলে বন্দিতা দাস, গীত রচনা মহেশ্বর পণ্ডা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1917 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে শুনন্তু ডোগরি লোকগীত পরিবেশন করছেন যতীন্দর কৌর এবং সাথী।

0: তুই মিশা কেডেক সুন্দর গীত গুট শুনেলুস।
1: ও আপা আর কাই করুতা আজকাল তো ভাই বইনি মন মিশা শুনবার আছে, বর্ষা মাসে নাই কি আপা বসি দে রিসু পাকুড়ি খটে টিগাসন কি চা খন দাড়ি কর বসতেলে এ বাবা
0: কাই আনন্দ তো সব তো সিবা টাকা মন আছে, খালি সিবাড়ে পকড়ি খাই খাই বসি রে বসে কি আরি ভাই বইনি কাইটা শুনাই বস কাইটা।
1: ও আপা মুই মিশা খাতা বার তাইলি আছে আদে ওট ভাই কে সে বস লগে সে কন্ডাক্টর আছে পুনি
0: আদে
1: হ্যাঁ কন্ডাক্টর আছে એટલે সে ভাই সঙ্গে খাতা বার তাইলি আছে বল মন সুখ
2: জয়পুর ব্লক করাপুট জেলা।
1: হলে ভাই তুমি কাই কাম করলা?
2: লক্ষ্মী বস
1: বলে সরকারি বস আগে নি ହେଲେ ବିବାହ ଟିକେ ଆଲାସ ହେବେ କି ନାଇଁ ତ?
2: ନାଇଁ ବିବାହ ଟିକେ ନାଇଁ ହେଲା।
1: ଆରେ ଘରେ କିଏ କିଏ ଅଛ ତେବେ?
2: ଘରେ ମା ବାବା ଭାଇ ଭଉଣୀ ଆମେ ସବୁ ଅଛୁ।
1: ହେଲେ ଚଲନି କେମିତି ବାବୁ?
2: ଚଲନି ଜମି କାମ ଅଛେ ଆର୍ ମୁଁ ଏମିତି ଇଏ କଣ୍ଡକ୍ଟର ଲାଇନ୍ କାମ କଲିନି।
1: ହେଲେ ସବୁ କହିବାକୁ ଗଲେ ସବୁ ଠିକ୍ଠାକ୍ ଏକା ବୋଲାନି?
2: ଠିକ୍ଠାକ୍ ଏକା।
1: ହେଲେ ଆରି ବିବାହ ଟିକେ ଆଲାସ କେ ହେଲାସ କି ନାଇଁ ତା? ଘରେ ଦେଖା ଦେଖି
2: କଲେ
1: ତମର ଏଇଟା ଦିନକେ ରହିଲାନି କି କେବେ କେମିତି ବସ କଣ୍ଡକ୍ଟର
2: ଦିନକେ ନା ଆମର ରହିଲାନି ମାସକେ ଚାରିଟା ଛୁଟି ଆମର କଣ୍ଡକ୍ଟର ମନ ବେଶୀ ଅଛି ତ ସେଟା ଲାଗି ଆଠଟା ଛୁଟି ହେଇଗଲାନି କେବେ ସାତଟା କୋନ ମାସ ଏମିତି ଛୁଟି ହେଇଗଲାନି।
1: ହେଲେ ଦିନକେ ଦିନ ଯାକ କି ଗୋଟେ ଗଲି ଆକା?
2: ଗୋଟେ ଗଲି
1: କଲାସିନି। ହେଲେ ବାବା ଘରେ ବାବା ମା କାଇଟା କଲାନି?
2: ଜମି ଚାଷବାସ ଆରେ ନାଇଁ କିଛି ନାଇଁ। ଆରେ
1: ଆର ଭାଇ ବୋନି ମାନେ କାଇଟା?

0: সুখ দুঃখ কথা কইলাস, ঘর পরিবার কথা কইলাস, হলে তোমার গোটে আজি মনকে যা গীত গোটে কুয়া তোমাকে শুনাই দেবো দনটা আমি
1: মোর মনকে যা গীত কি হিন্দি কি দেশি
0: না আমার আমি এটা দেশি
1: করা বুড়ি আছে মনরসিয়া লাগাই দিয়াস
0: মনরসিয়া গীত শুনাই দেবো নাকি হলে তুমি মিশা শুনা আর আমার রেডিও শুনতে রা সত্য ভাই বোন মিশা শুন ভাই আর ভাই তোমার সঙ্গে কথাবার্তা এগুলো বড় শ্রদ্ধা লাগলা আর গোটে দিন কথাবার্তা তোমার সঙ্গে তো কথাবার্তা আমি জিকাইলু আছো তুমি আমারটা কার্যক্রম শুনবা নপাসরা আর বাবু রইলিনি জোয়ার লাগো ধন্যবাদ
1: জোয়ার জোয়ার।

0: বাড়ি হুড়া ঠারু আরম্ভ করি অনাবাদি আউ পতিত জমি স্কুল কলেজ খালি থিবা স্থানরে রাস্তা কড়রে বহুল পরিমাণরে বৃক্ষ রোপণ করি পরিবেশকু সুস্থ সুন্দর ও নিরাময় রখিবার সংকল্প নেবা এবে ঠারু। হ্যাঁ শ্রোতা বন্ধু, এবে ঠারু কাহিঁকি না জুলাই এক তারিখ ঠারু সাত তারিখ সাত দিন যাই এই মহোৎসব সপ্তাহরে সামিল হয়ে অতি কমরে সাত দিনরে সাতটি গছ রোপণ করি তাকে মহাদ্রুমরে পরিণত করিবা পাই শপথ নবা। প্রাকৃতিক পর্যাবরণকু আখি আগরে রাখি জন সচেতন নাগরিক হিসাবরে নিজকু এই পুণ্য কামরে নিয়োজিত করিপারিলে বন মহোৎসব পালনর যথার্থতা ঠিক রূপে প্রতিপাদিত হয়ে পারিব। শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষীরে আজি বনানী কার্যক্রমরে রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হচ্ছে বন মহোৎসব 2026। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আমা সহিত স্টুডিওরে উপস্থিত অছন্তি কটক বনখণ্ডর বনখণ্ড অধিকারী অনিল কুমার রায় এবং তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি নিহারপাড়া পট্টনায়ক। স্যার নমস্কার, আপনাকে স্বাগত করুছু আমার বনানী কার্যক্রমকু।
1: নমস্কার।
0: আজ আলোচনার বিষয় রয়েছে বন মহোৎসব 2026। আমি আলোচনা করিবা, তাহলে আপনার প্রথমে কুহন্তু বন মহোৎসব কণ, এহাকু মহোৎসবর আখ্যা কণ পাই দিয়া যাইছি।
1: সাধারণত ভাবে যেতলে বর্ষার আগমন হুয়ে আমি সমস্তে যেউঠি আমার খালি জায়গা থাকে নিজ বাড়ি বগিচা হোক অনুষ্ঠান হোক বহু জায়গায় আমি বৃক্ষরোপণ করিতাও বা গছ লগাইয়া পাই আগভর হইতাও।
0: আজ্ঞা।
1: কিন্তু 1950 মসিহারু যে মহামনীষী থিলে আমার ভারতবর্ষর, সেতবে সেমানে জানিথিলে যে ভবিষ্যতরে এইভাবে পিঢ়িরে জলবায়ুর গোটে ব্যাপক পরিবর্তন নিশ্চিত রহিব, এণু এই বৃক্ষরোপণ অভিযানকু কেমতি গোটে জন আন্দোলনে পরিণত করিবা।
0: আচ্ছা।
1: সেথিপাই তৎকালীন যে থিলে আমার ভারতবর্ষর কৃষি মন্ত্রী যে থিলে কে মুন্সি, সে জুলাই মাস 1 তারিখর 7 তারিখ সেই প্রথম সপ্তাহটাকু বন মহোৎসব সপ্তাহ বলে কুহাযায়। সেথিরে সে যে বৃক্ষ লগাইবা যে কার্যক্রমটাকু জনজাগরণের পরিণত করিবা পাই সে তাকু আখিরে রাখি এইভাবে কার্যক্রমকে হাতক নিয়ে যাপে আমি প্রতিবর্ষ সেই জুলাই মাসের প্রথম সপ্তাহকে বন মহোৎসব হিসাবে পালন করে থাকি। অনুষ্ঠান হোক, প্রত্যেক নাগরিক হতু, সহরাঞ্চল হোক কি গ্রামাঞ্চল, সমস্তে এ কার্যক্রমে সামিল হুয়ন্তি এবং ব্যাপক ভাবে বৃক্ষ লগাইবাকে সেমানে তাকে আপণাই থাকে। সেথিপাই এই কার্যক্রমকে আমি বন মহোৎসব কই থাকি। অন্য পর্বপর্বাণী যেমন আমি তাকে পালন করু সেইভাবে সবু জায়গায় সবু স্থানের সবু অনুষ্ঠানে এই কার্যক্রমকে অতি ভালো ভাবে করা যাই থাকে।
0: গছ লগাইবাটা গোটে মহোৎসবরে কেমিতি পরিণত হলে লোকমানকর আউরি বৃক্ষরোপণ প্রতি আগ্রহ বড়িব সেই কথাকু আখি আগরে রাখি আকু গোটে বন মহোৎসবরে আখ্যা দিয়া যাইছি। তাহলে কুহন্তু এই যে মহোৎসবর লক্ষ্য উদ্দেশ্য কোন রয়েছে?
1: দেখন্তু প্রকৃতি এবং মানব সমাজ মধ্যে সন্তুলন রক্ষা করিবা এইটা হচ্ছে বন মহোৎসবর গোটে মুখ্য উদ্দেশ্য।
0: আজ্ঞা।
1: কেবল পরিবেশকু সবুজ সুন্দর করিবা কু যে ভাবি থাকু তা ছড়া আমার মানব জীবনর বা মানব সমাজর যে আমার মুখ্য দরকার অম্লজান এইটা কেবল বৃক্ষ রাজ্য দ্বারা হি মিলি থাকে। তেণুকরি মানব সমাজর পৃথিবী পৃষ্ঠের স্থিতি পাই বৃক্ষরোপণ হচ্ছে অপরিহার্য। তেণু এই আমার যে মহৎ উদ্দেশ্য পাই আমি বন মহোৎসবটা করুথাও। কিন্তু আপন মানে জানিছন্তি যে বৃক্ষরাজি রহিলে জলবায়ুর বর্তমান যে ব্যাপক পরিবর্তন হচ্ছে তাহা কিপরি সন্তুলন রহিপারিব, মৃত্তিকার সংরক্ষণ হইপারিব, জৈব বিবিধতার যে রহুছি বর্তমান পিঢ়িরে যাহা রহিছি কেমতি ভবিষ্যৎ পিঢ়ি পাই সমান স্তরে রহিব যাকে আমার ভবিষ্যৎ পিঢ়ির আবশ্যকতা পূরণ করিবার সহায়ক হব এবং আমি যে কৌছি জলস্তর কমি যাচ্ছি খসি যাচ্ছি তাহা কেমতি স্থির রহিপারিব এই সব আখিরে রাখি আমার বন মহোৎসব কার্যক্রমকু করা যাইতে।
0: স্যার বর্তমান তো বন মহোৎসব সপ্তাহ চালিছি, এই 2026 মাসিয়ারে বন বিভাগ তরফরু কেতি চারা বন্টন করা যিবার ধার্য করা যাইছি?
1: চলিত বর্ষ দেখন্তু আমার যে 2026 আর্থিক বর্ষরে ওড়িশার জঙ্গল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিভাগ তরফরু 5,45,00,000 চারা জনসাধারণকু বন্টন পাই কার্যক্রম স্থিরীকৃত হইছি।
0: স্যার কেউ কেউ স্থান পাই কি কি প্রকার চারা বন্টনর ব্যবস্থা হইছি?
1: আমার সারা ওড়িশারে এই কার্যক্রম হাতক নিয়ে যাইছি এবং আমার বিভিন্ন প্রজাতির চারা জনসাধারণকর আবশ্যকতা পাই যাহা দরকার বা অনুষ্ঠান মানকর যে আবশ্যকতা পাই যাহা দরকার সেই প্রকার প্রজাতির চারা আমি তৈরি করছি। আপনার দেখবে আমার ফল প্রদান করি চারা আছে, অর্থকারী বৃক্ষরোপণ যেমন আপনার শাগুয়ান কুহন্তু, শিশু কুহন্তু, পিয়াশাল কুহন্তু, মহাগিন কুহন্তু এবং ফল চারা যেমন কহিলে আপনার অঁলা হোক, হরিডা হোক, বাড়া হোক, আম্ব হোক, পণসী বি হোক এই প্রজাতির চারা বি আমি করছু। বিভিন্ন ফুল যে দিকে আপনার পরিবেশকে মনোরম করে পাটলি হোক, সুনারী হোক।

0: নম্বর রাখিছো যেথিরে কি জনসাধারণ চাইলে সেই নম্বরে যোগাযোগ করি পারিবে। টোল ফ্রি নম্বরটা হলো 1800-34-57-473 এবং ল্যান্ডলাইন নম্বর হলো 0671-234-0343।
1: স্যার টোল ফ্রি নম্বরটি আউথরে কোন্তু
0: 1800-34-57-473 এবং ল্যান্ডলাইন নম্বর হলো 0671-234-0343।
1: যে শ্রোতা বন্ধু মানে বর্তমানে আমার কার্যক্রম শুণুথিবে সেমানে যদি আগ্রহী থিবে কটক বনখণ্ডরু গছ সংগ্রহ করিবা পাই তাহলে এই টোল ফ্রি নম্বরে ফোন করি যাইকি তাঙ্ক মনপসন্দর বৃক্ষ নেই আসি পারিবে। স্যার যে মানে জানি পারিবেনি তাঙ্ক পাই যে নর্সারি কথা আপন কইলে সরকারি নর্সারি না যে বেসরকারি নর্সারি সব রইছি সেটু কোন জায়গা সেমানে আনি পারিবে?
0: দেখো বেসরকারি নর্সারি তো সমস্ত পাই আছে কিন্তু সরকারঙ্ক তরফ যে নর্সারি করা যাইছে সেতিরে সরকার তরফ মাত্র জনসাধারণ এক টঙ্কার চারা প্রদান করা
1: যাচ্ছে
0: যেটা কি আপনার ভালো রাখা মনে রাখতে বাহার আপনার যদি চারা আনবে যে বেসরকারি সংস্থা মানে করছেন হয়ে তো কি চারা প্রতি 20 টাকা 30 টাকা নেছেন কিন্তু রাজ্য সরকার এই বৃক্ষরোপণ অভিযান এত সুন্দর ভাবে করার চাহিদা জনসাধারণ পাখে কিভাবে ভাবে 1 টাকা তো আজকাল কহিলে বিনা মূল্যের চারা নেলা ভাই
1: আছে
0: সরকার প্রোৎসাহন দৌঁচান্তি সচেতন করাছেন জনসাধারণ যে বর্তমান আমার ব্যাপক পরিবর্তন হচ্ছে জলবায়ুর ভবিষ্যৎ পিঢ়ি পাই তাহা অত্যন্ত ভয়ানক পরিস্থিতি নেইপারে সেথিপাই জনসাধারণ পাখে আগ্রহ সৃষ্টি করিয়া পাই এবং তাকু সহযোগ করিয়া পাই সরকারকর যো নর্সারি আছে জঙ্গল বিভাগ তরফ যো নর্সারি করেছে মাত্র 1 টাকার প্রতি পরিবার গ্রামাঞ্চলরে 10 কোটি পর্যন্ত চারা নেই পারিবে সহরাঞ্চল লোকমানে সেমানে 5 কোটি চারা নেই পারিবে আবশ্যক তলে মধ্য 100 ঊর্ধ্ব চারা দিয়া যাই পারে যেউঠি আমি অনুভব করিব যে নাই প্রকৃতিরে চারা নেই লোক ঠিক ভাবে লগাউছন্তি তাঙ্কর আবশ্যকতা রয়েছে সে স্থলরে মধ্য তাকু অধিকা চারা দিয়া যাউছি।
1: স্যার যে যদি চাহিব কোন মন ইচ্ছা এমতি চারা নেই পারিব না সেথিপাই কিছি গোটে পরিচয় পত্র কি প্রমাণ পত্র দেখাইবা
0: নিশ্চিত ভাবে দবা পড়িব যেহেতু সরকারঙ্কর নির্দিষ্ট নিয়ম রহিছি প্রতিবর্ষ আমি যেতবে চারা বন্টন কার্যক্রম আমার হইতে বিভাগ তরফ সেথিপাই আমার কিছু গোটে নির্দেশনামা আসিথাই কিভাবে ভাবে আমি কেউ নীতি নিয়ম কু আধার করি আমি জনসাধারণ চারা বন্টন করিব সেথিপাই আমার এই বর্ষ যে নিয়ম প্রণয়ন করা যাইছে সেথিরে যে মানে চারা নেওয়া আগ্রহী হবে সেমানে নিকটস্থ নর্সারিরে পৌঁছি তাঁকর যেকোনসি গোটে পরিচয় পত্র দেওয়া পড়ে যেপর আপনার আধার কার্ড হোক কি ভোটর আইডি হোক ড্রাইভিং লাইসেন্স হোক কি আপনার ইলেকট্রিক বিল র কিছু প্রমাণপত্র যা দেলে বি আপন মানে চারা নেই পারিবে।
1: জনে চাইলে স্যার কতটা গছ নেই পারিব আপনার পাখরু বা কতটা চারা নেই পারিব?
0: পরিবার পিছা গ্রামাঞ্চলরে 10 কোটি নেই পারিবে
1: সহরাঞ্চলরে
0: 5 কোটি নেই পারিবে কিন্তু আবশ্যক স্থলে মধ্যে বিভাগের অধিকারী যেতবে অনুভব করিবে যে নাই ইয়ে ব্যক্তি বিশেষকর চারার আবশ্যকতা রয়েছে সে স্থলের মধ্যে বিচার নিয়ে যায় অধিকা চারা দিয়া যাচ্ছে।
1: যে ক্লব পিলা মানে ধর চাইবে সে বৃক্ষরোপণ করিবা পাই কি বেসরকারি সংস্থা সব এনজিও মানে অছন্তি সেমানকু কেতে দবার এমতি প্রাবধান রয়েছে?
0: যে মানে আগ্রহ প্রকাশ করিবে বেসরকারি সংস্থা আসি কহিবে চারা নেওয়া পাই সেমানকর আমি প্রমাণ দেখি থাও যে প্রকৃতরে যে চারা সেমানে নউছন্তি তাহা যোগ্য জায়গার লাগুছি না নাই সঠিক জায়গার লাগুছি না নাই সে আধারকু বিচার করি 150-200 পর্যন্ত মধ্যে চারা আমি দেই পারি থাও বনখণ্ড অধিকারীকর ক্ষমতা 1000 চারা পর্যন্ত আছে সে দেই পারিবে।
1: স্যার খালি চারা তো বন্টন করি দেলে হবো নি তার রক্ষণা বেক্ষণ পাই কিছু নীতি নিয়ম বি করা যাই থাই সে বৃক্ষ গুড়াক যে মানে নউছন্তি সে ঠিক ভাবরে তাকু লগাউছন্তি কি নাই তার দেখা রক্ষা করুছন্তি কি নাই সে বিষয়ে কিছু লোকমানকু সচেতন করাই থাকে কি কিছু যোজনা থাকে কি সে লোকমানকু বুঝাইয়া পাই কি বন বিভাগের কর্মচারী মানে যে মানে অধিক সংখ্যার বৃক্ষ নউছন্তি যে কি তদারক করন্তি যে মানে ঠিকরে লগাউছন্তি কি নাই বলি
0: যে মানে অধিক সংখ্যার চারা নউছন্তি সেথিপাই আমি আবশ্যক প্রমাণপত্র তাঙ্কঠার মধ্যে নেই থাউ যেউটি সেমানে লগাইবে সে জায়গায় সেমানে গাত খোলি সারিছন্তি কি নাই আজকাল তো সমস্ত পাখে মোবাইল রয়েছে তাঙ্কঠার কিছু ফটোগ্রাফ আমি চাই থাউ যেউঠি আমার সব স্টাফ বি অছন্তি সব জায়গায় তো আমার কাম করছন্তি স্থল বিশেষে আমি তাঙ্কু উচিত স্থান অছি কি নাই জানিবা পাই মধ্য স্টাফঙ্ক দ্বারা সেটা বি নিরীক্ষণ করা যায় আউ যো মানে ব্যক্তি বিশেষ নউছন্তি যেউঠি আমার নর্সারি রয়েছে লোকমানক পাই গোটে সাধারণ মার্গদর্শিকা আমি মধ্যে দেইথাউ কিভাবে ভাবে চারাকু নেলে সেমানে রোপণ করিবে এবং তার মেইনটেনেন্স প্ল্যান কেমতি করিবে সেথিপাই আমি স্থল বিশেষের লোকমানক সূচনা দিয়ে যাইতে।
1: স্যার পিলাটি বৃক্ষটি এক পেড মা কে নাম এই সচেতনতার বার্তা লোকমানক পাখরে কিপরি পৌঁছি থাকে?
0: যে এক পেড মা কে নাম আমার ভারত বর্ষর মাননীয় প্রধানমন্ত্রী প্রেরণার আগেই চালি

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছে তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহুন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।